চড়কো বেলাই মা, বিচড়কো বেলাই মা, ঝংঝঙে বগনে খরে কোলাম, আব তো ছোরা কুদনে বোলাম, দিন ভরি খেলদ মলাই নেই ভুল, সাত পরে পছি আমার।